0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: kurumang ekut kebes dati undagu gota kankan tarti befawa dine no balimi hunna bes adi gada halatu ga gadwe hala si halatu gati be mi hunna bes uri ha emen no bes alukan ada kurwe gota em bima hajjuga demme ti kurwe swala gule gotun umbra jamratakan hila ukan mihaka keri kuldana bagen nuakama waninama badaluga mihaka hawal kokgen ukumu hama evraka ثواب لی بین ایوس حالے گا ثوابوں اونیک اومے ادی ایکم محروم اومے نوننا ہما اینا امیل لے گوس ہا او جمرات کن ہلا اوکم فدا میہ کا حوال کو گن اوکم گاویس می ایگا کم بہن ادی دماغ میہ نون کم گاویس فری میہ نون کم گاویس ہما ہیو دے کم میہ کوس اتی مننا اتی افرات افرات کو نمگا بدلوگا ہلا اوکال دے نے میں بنفا اوکال دی فکم گونی نما اے وچی ایکم اے ثواب دارما تی فرات لی بفا انگے تو
1: Dengo ti consuale to Khadija
2: ne har gal suala ki mi har gal umra ek bas sura tama umra korboni hinga pa den nokoni gen har gal gondi ka kori gondi ka kori ma den ge kaun itor har sawa uni wane to ki ne to e kantang in ne
0: de ar umra ke bas singe to ama faema faega hinga fa nu tebe kama wani nama ama gondi ga wes koggen evs kala uni kama nanana rasulullah sallallahu alaihi wasallam eklek fanu evs kala alas conflict kuni mati be wada ganna wa gen nu tawaf kurwa fa ebhuri sawari ge mati ga inna wa gen bes mv ma tawaf ka muhimmi kabatullah ge fulu ge washa gen hai boru ama kuru ای تواف کی ای تواف ہم بور ہم کرانی گونڈی ایک گیند گن تو اچ ایک مچ سوار و گن تو نونی یا میہار حرم فلو گہنان می گولف کارٹ نونی یا بگی می وتر کے دووا اچتی اے گا وس می ہن تواف کون اولے نے ایمے ما این کم می چگ گدوے اولے می کم گا ویس نونی یا ہم balihalu ga hori bi hekam ga vies to gefulu asha gen tawaf ko fikam ga wani nama e tawaf hama sahha tawaf ekam ga belwen e ge ves masale ne bayem mi hun misala ka ituru sawab ho da she kiafa higafa swa tawaf kurma den bagi ek ga anwata gondi ek ga tawaf kurima tawaf ke sawab madwane bunuma ei ki gut ke sangal wah ke nu gondi ge inde gen tawaf kurme ke bagi ga tawaf kurme ke nota higafa tawaf kurme ke hama e menna evra ka sawab li bigen da ne
1: khadija saf jito
2: de sawab kurvi da ne
1: কবাতে দেন সওয়াল কি
2: আলগন কে সওয়াল কি আলগন মিহির ইনি আর উমরা কোচা হে বিশাল পদিন আলগন কে মাম্মায় উমরা কদিন দাম বেজি দিয়া ফির তো খান তো কোরআন মিহার ফল সব মাম্মায় উমরা কো মাম্মে তো তিন উমরা কোরআন বি নোনিয়া মাম্মে উমরা কো ফা বাপ্পা উমরা কো ফা আলগন উমরা করে বি দানি তো
0: asluga abadu ves mayami ha uriha kamega is kor jehene ei ekan onna go hemvima tima amilla namsa namuga tuwa umra ko fahuri mihek vejjiya hemmihek ge hemmihek taka tuaf korevidan egotun tuaf kora umra korevidan hemvima egotun umra kurayuga emme iskan demwani mammaya de mammaya umra badaluga kolluma fahuga dem bappaya umra kollang e fahuga khadija umra kollung ma imra e khadija e ki kurin umra e fahuri mi heka watiwe badaluga dengos mammayan am furtama rajyen dagota mi mi fahati manna mammaya se furtama umra kurma qurani denge fahu bappe se umra kollani den tim man umra tim man amilla nam islaki ngal
2: gal misal kam mi ulani ta mamma umra
1: হজ্জ সূরত গবাহক আলগুমিন তাঙ্গল কোরিং আডিবে হজ্জ দু কমহেম বেস কিয়াবা মুহিম সূরত এগ গতক হজ্জ সূরত কে কিহাওরে গহ গত তো
0: মে আসলো খানে গেন কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরিহুম ওয়ারি রেফাওয়া কামে কমক আলগুনং এগি ফেনে দে একমকো কুরআন কে কমে সূরত কিবে

আদিতি মনরাস কালা আঙ্গে বারা কাবিলায় জমা আজ তাকা এওরেম ব্যা করে ভীমে আদি মূসা গে ফানু গা কৌম গে মি হুম এ কলে গে ফানু গা আরি হুম ফেনং এদুনু হিন্দু তিমন রস কালা গে মূসা গে ফান ওয়াহি করে ভীমে কলে গে ফানু গা আসা কলুং হিলা গা জস ওয়াশ দেং এ কলে গে ফান এ হিলা গা জস ভি হিন্দু এ হিলাইম বার ফিং আর আরা গেম ফি হাম কশ্বরম কোম মে বয়কু এ বয়কু ফেম বোম ভি জা গা দেন গেম ফুয়ে আদি বিলা গানু এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে হিয়া এলু ভীমে আদি এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে মন্নায় সলওয়া বাওয়ালে ভীমে আদি এঙ্গে ভীমে তিয়া মিহুন তিমন রসকলাঙ্গে দেব্বি রঙ্গু থাকে তিন তিয়া মিহুন খ্যা উড়েশে এউরেন তিমন রসকলাঙ্গে এক আনিয়া বেরিয়ে নুয়ে এহে নেকমকু এউরেঙ্গে আমিল্ল নফসু থাক আনিয়া বেরুয়া খমগা এউরেম ভুয়ে।

ইউরেন নং এঙ্গেভি হিন্দু হাঁদুমা কুরাশ তিয়া মিহুম মিরাশুগা বজম বির্বেতি বেশ আদি এরাশুং তিয়া মিহুং এদে ফদে কুং খ্যা উড়েশ আদি আলমেঙ্গে এদুমকি কুফা ফত ফুসবা আফু কুরেবু মে ধন্যবাশ আদি সজিদ কুরা হাল তিয়া মিহুং এরাশুগে দুরোশিম বন্নাশ এরুন তিমন রসকলাঙ্গে তিয়া মিহুন তিয়া মিহুঙ্গে কুফা ফত ফুসবা হু শ্রীমে ইহসান তেরিন তিমন রসকলাঙ্গে হেউকং ইতুরু কুরব্বা হু শ্রীমে

0: আদি কাণ্ডু গাছে রিগা ওই রেশা মেদ খালিগ ফান এউরিনা সোয়াল প্রবাসে এই হনিহিরা মেদ এউরং আদাওয়া তেরি অমুন দিয়া হিঁদে এউরেঙ্গে মস্ত এউরেঙ্গে হনিহির দোহ ফালুয়ে ফেনিগিং এউরেন্না হামেং অন্ন হিঁদে আদি এউরেং হনিহির নুকুরা দোহ এ মস্তং এউরেন্না হাময় না দে এ ফদেন তিমন রসকলাঙ্গে এউরেং ইমতিহান কুরবমে এই এউরেম ফাসে কোয়ে উলুন কমট্টকে
1: দিবেহি এফ এম দিবেহি নায়ক নদীয় একে মেগাহার্টস
2: আলিনোর

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ানে কুরান্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেনবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ারার রাঙ্গালু ওহেতা ফেননিগুমে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কবলা কি কুরং কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: শাবিয়া

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم نوديك مگر دیوے فیمٹی ان کو لوانت بے مہا بے فن ورا وفار وقت کول کے دم مگر دیگه خبر اكو کوریا دان خبر اكو بدل کو دیر گن فاطمہ واحدہ حج کے ارکم کا ما اللہ لو وفا وا شاعر تا کو کشور و انگے این حقیقت کی حج کی انسان اگے دنیاوی حیات کے کڑ کڑ دتر کا حج ویریا احرام بن ہندوں ফেশিগেন হাজুগে মনাসিকু তানিমেন্দেন কুরিয়া দাগোতা ইনসানা এনাগে হায়াতুগা দুনিয়াবি দুয়স্তা বেতকুরমুন্দে মিয়াদাকি বেরিয়ে মুসঞ্জে ফাকিরে আদাগে মিহে তাফাত কুরুমেন্নুয়া মুসলিমুনগে হামহামকান দাক্কুয়াদে দুহে হাজাকি এমমে মান আলকমগে তেরেন হিমেনে আদি মান আল্লাহ কুত্তাম উমগে গতুন আদা কুরবে মাতিবেরি আলকমে ए इस्लाम दीनु के रुकुन ताऊ के तेरे फसवन रुकों हज्जु के आलू कम की कुलदान विकेम वाकों में मुस्लिम कं उमरुं एफ़ा हर कुरुं फारुल कुरा वाफा वा आलू कमे माय अल्लाह तक्वा वेरवे हज्जुगे मनासिक तंग अदा कुरमगा दुआ कुरुंग इतुर कुरुम हज्जुगे खुतबा का कोवाला बाफी नमीरा मिस्किद काईवी हज्जुगे खुतबा इववादेवी शेख अली बिन अब्दुल रहमान अल हुज़ैफी नमीरा मिस्किद का शेख अली बिन अब्दुल रहमान अल हुज़ैफी इववी আরাফাত খুতবা ফাটবা দেবা মাই আল্লাহ তাকওয়া বিরুমগে মুহিম কামগে মাচ্চাবনি ওয়াহক দাকওয়াফা তাকওয়া বিরুম নসিহা দেবা শেখ খুতবা এবাবা মুমবনি মেকান কীর্তি কুরআনকে আল হজ্জ সূরাত কাবিস মাই আল্লাহ ওয়াহি কুরাবাফা বাকান ফাহগ কুরাবাফা আরাফাত কে খুতবা গা কিয়ামত ওয়াহ তাইয়ারুমকি তাকওয়া বিরকমগে তেরেম বা কামগে গুতকাওনি ফাহগ কুদেবাফা গিয়ামে দুহ তৈয়ারুম গে গতুং কুরঞ্জে এমে মুহি মুকামকি মাই আল্লাহ গে একাওয়ন্ত কামা খুতবা গাওনি বিদালবেফা আদি একলাং গে একাওয়ন্ত কামা খিলাফ ওয়া কাংকামু দুরহলি বুমবানি গোয়ালা বাফা খুতবা গে তেরেন মাই আল্লাহ শিরুকু কুরুম গে নুবা কামনি ফাহগ কুরাবাফা হজ্জ দুহকি রহমতা বরকাতা বাজে রিকমা রুসেউমা ফুসেউমগে দুয়াসকমা রাইসুল জুমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজু বিদারবেজে সাদস্তেক সালিস হেবনহরগে হজ্জ দুহকে মুনাসাবতকা দিবেহি রাইতুনং হিয় দরুমায় আসওয়াব দেবুং এদবেডাগে দোয়া কুরাবা রাইসুল জুমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজবনি খাস মেসেজ হিসা কুরাবাফা এমেনি ফানগে মেসেজ ফটাবাফাবনি তালবিয়াগে মাবাস্তাকুম এক্সগা হিসাকুরবি মেমেসুগা এমেনুকফান মি বরকাতেরি দুয়াস সিফাকুরাবা ফাওয়ানি রাহমাতা বরকাতা বাজেরিকমা রুসেউমা ফুসেউমগে দুয়াহগে গুতকা হজ্জ দুয়াহগে মুনাসাবতকা রাইসুল জুমহুরিয়াগে আম্বিকামালুম ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ ইসমানি সোশ্যাল মিডিয়াগে এক্সগা দুয়াহগে তাহনিয়া হিসাকুরবা ফা একমনাগে মেসেজগা দিবেহি হজ্জা জিনা মাবরুক হজ্জক এদবেডাগেন ফাওয়ে মেহরগে আল্লাহ ঈদ নামাজ মালেগে ফানসবিস মিসকেতে কা কুরমা হামজে ফাওয়াকম ইসলামী কন্ততকা আওকা ফাবেহে উজারাইন হাম কুরবাফি আদি মসজিদ সুলতান মোহাম্মদ তাকুরফান আউজামা মসজিদ মালিক সালমান গেইতুরুং মালে সরহদুগা হাতরু সরহদেকা বড় জামাত কা ঈদ নামাজ কুরআনে মিয়াহর গে আল্লাহ ঈদ দুহকি মিমো গে হাতা বিসমান দুয়াস মিয়াহর গে আল্লাহ ঈদ মালিয়া বিলি মালে আদি হুলু মালে গাবিস বড় জামাত কা কুরাগুতা বানি হামজা সাফা আল্লাহ ঈদ নামাজ মালেগে হাতরু সরহদেকা বড় জামাত কা কুরআনে এই মালেগে মাফানু স্টেডিয়াম সরহদা বিলি মালে ফুটবল দন্ডা হুলমালেগে ফুরতম ফিয়াভহিগে সিনথেটিক ট্রেক আদি হুলমালে দেবন ফিয়াভহিগে কুলিবর একুয়েনিগা می تن تنکا بڑ جماعت کا نماز قران انتظام ہم جسم کے اترن فنس وس مس کی تے گا عید نماز قران نے کم وس اسلامی کند تکا بہ وزارا ودال وے میر مالے گا عید نماز قر ما ہم جے پاونی مچز سلام گا میہر کے اللہ عید نمازا عید کڑ ور تکا گڑی کے مالے کے بے سرحد کے ٹریفک فلو یا بدل کے نوما دیوے فل ہوں گے خدمتوں نم معافی فل ہوں گن نے کو میں عید کا دما کو وس مالے کے ٹریفک فلو یا بدل تک کے نس رئی تو نہ رکھا تیری کمایا کو دتر فتر کرے وین انتظام ہم جت سامو پی ایس ایم نیوز معلومات دے وم ہیڈ آف ٹریفک پولیس چیف انسپکٹر آف پولیس ابراہیم عمران ودالوی عید نمازا عید کلور تکری تا وگت تگ بے مگت آم دتر فتر بند کروین کما مالے گا بڑ جماعت کا عید نماز کرا مافن اسٹیڈیم کے وشا گے وا مگت عید نماز گڑیا بند کران کما ودالوی ایگتن اسٹیڈیم وشا گے مافت قرفان مگا امینی مگو ادی ہلالی مگو ہیندن ہائکم فشگیں عید نماز نمندے بندوانے ایکم عید نماز دا فراتکم کنڈیلی فاوا گیٹ تکم عید نماز وڈا گنما فلہم ونی التماس کروافا مفکو کے افیدن تا فسے ہیں لیبے نے انتظام ہمجے سے امٹکا اڈو سٹی تدو کا مفکو کے آؤٹ لیٹنگ ہلو ایفی می آؤٹ لیٹ ہلو ویدے وی زوانوں بار ویری کروما اکولی ورا ہرشی اکما بے ہی وزیر عبداللہ رافی میک امٹکا بے وی رسمیات کا مفکو کے اس ویری نا رئیتوں کے مجلی ہوگے ممبرون بنی پیوری وڈا گئن فا اڈو سٹی کے مسفیار ہلو مبے وی رسمیات کا مفکو کے چیف ایگزیکٹو آفیسر ادی مینیجنگ ڈائریکٹر محمد انس ودالوی اڈو سٹی کا ہلوی مفکو کے مفہارے کی مالفیوا راجیہ کے اہم رشی کا ہلوی ایکم فنی کے فرتم فہار کما ادی میا کو ہلدو کا قائم کو فاوا مفکو کے فیکٹری میدوری کو لوکل پروڈکشن اترا فلا کروینے کمشا می گیترون اڈو رئیتنا مفکو گے افیدون تا لوی اگے کا میدو نکنڈی لیبینے انتظام ہمچہی گن دانے کما ویس مفکو گے سی ای او ودالوی ویلاگنو کا سالیس میلا ویگد وی اترا میدو راج ترے گے کانو تا میدو اس گدوانے کما موسما بھی اکاو می دارین ودالوی جے موسما بہ قومی دارین ودالوی کورینگ تین دو ویس اتر کے رت کا وسار قرآن کما لفا کروے کما ادی میدراج تری گا تل تکا کیری کے اثر کری نم ویس دیکن گیا تل تکا موسن ڈگل وان کما ودالوے کورینگ سوس گڈیر بلائر اترا میدراج تری کے ایک حساب وسار کرمایا کو گگران کما لفا کروے کما موسما بہ قومی دارین ودالوی ادی اتر کے بیر رت کا بو کو وارے وہم ایکشی کے واکم شا دیکھن کے موسم آم گتی کا رنگل وان کما ودالوی اے دالین ودالوی اترا میدراج تیرے کے اتل تکا ہلنگ دیکھنا ہلنگ گڑیا کو تیر میلا تیویس میلا دے مد کے بار من کا ویج ہے نکما ادی دیکھن کے اتل تکا گڑیا کو فس میلا فنر میلا دے مد کے بار من کا ویج ہے نکما ادی ویلا گنڈ کا گڑیا کو گیا گنڈ کا چالیس میل بار منا ویگدوں ایکشی گن واکما ودالوی می ہے صاحب ان دیو ہے فیمو می گڑی کا دن نام خبر دن وانی منی خبر اڈس سے تی شکریہ پورے ہپے فرنس ورن اما رکا تیری دعا کرے دے السلام علیکم
1: ہی گام اڈو تکا اھا می ہی گام میوزک ایکو نو دی ایک میگا ہرٹز دیو ہے

আদি বিমগা তিমন রসকলাঙ্গে এউরং উম্মথ কব্বা ব্যাক প্রবীমে এউরেঙ্গে তেরিং হেউলফা মিহুম বে আদি এনু মিহুম বেস এউরেঙ্গে তেরিং বে হেউ গুত্তকায় নুব্যা গুত্তম মেদুয়ের কুরেবুমু তিমন রসকলাঙ্গে এউরেং ইমতিহান কুরবীমে এই এউরেং হেউ মগং এম্বুরি আউমট্টকায়।

0: ফাহে ফৈবারুতাবি বয়কু এউরেঙ্গে ফাহুং আউয়ে এউরেম মিদুনিয়েগ মুদলুগা হিফতে আদি এউরেম বুনেতে থিমম্মে নফাফ ফুসানেতে আদি হম এফদে মুদলে এউরেন্না হময়ং আয়স এগা এউরেং হিফতে অব্বহ আমেদু হাক্ক বসবেনী এউরেন নুবুণুমা ফতুগে কষবর বেগেম্বা আহদু এউরেঙ্গে মচ্চন নুহিপ্পবা হিয়ে আদি এফদুগাওয়া গৈ এউরেং উগেনি দস্কুরুয়ে আদি থাকওয়া বেরুয়া মিহুন্ন আহ্রতুগে গোতি মা হেউ কম্বোডে ফাহে তে বা মিহুন্ন নুই স্নেহিয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ

ফতুগাহি ফাহাট্টা নামাজ কায়েম কং লোন মিহুন দন্নাশে হামা খাশরং ইসলাহ কুরা মিহুঙ্গে ধর্ম থিমন রসকলাঙ্গে গেল্লে নুকরব্বা হসিমে।

0: নুয়াতিয়ে বা মিহম বুনা নে খামাটাকে শারী কুকং উলুন খাং কাশারি মি গে কুরিন থিমাম মেং গে খা বাফেন থিমাম মেম বি এউরেন গে ফাহং আ দারিফাস কোলে কাম গে ফাহে বাতলু গতং উলুন মিহং কুলা খান্ত কাটাকা থিমাম মেং হালা কুরাবনি তো এ
1: وكذلك نفصل الآيات ولعلهم يرجعون
0: তিমান রাসকলাঙ্গ আয়ত বয়াং কো দেবনি এফদাইনে আদি এউরেন হাক্কুগে মগং এমবুরি আওমটকে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: হয় একই।
1: আসসালামু আলাইকুম। নদীয়াকে মেগাহার্টস দিবেহি এফ এম মিগাডি গটিউন কোগেন তিবি হুইহা এহুন তেন ভার বাজেবের বাগুত কলকান এদেন হুইহা এহুন তেন মিয়েদু ফাহা কুরম উমিদা আলহাই দুহুগে হেউদু মা তাহুনি আরিস কুরান আলহাই দা গুলুয়াগেন দিবেহি এফ এম কুরিয়ে গেন দা খাস প্রোগ্রাম তাহুগে তেরেন মিগাডি গার্গুন ফাহিদা মি বদল কলি লাভেকুম মি শোয়া একি মিদকে ভরং উফাভের দুহে মুলি ইসলামী উম্মত বরকাতুন ফুরিগেনওয়া মি উফাভের মুনাসাবত গ কুরিয়ে গেন দা মি শোয়া কি লাভেকুম ঈদুগে তাহুনিয়া কিয়ালু মা কুরিয়ে গেন দা শোয়ে ঈদু লাভে কি ঈদু উফাভের কাং ইতুর কদ্দি মাহাউল দিরুঙ্গেনে স্তেভারাম মুহিম মুবায়ে খাসকং আলগুনমেঙ্গে রাজ্যেগ ঈদু লাভেগে সাবুং মুলি রাশুতেরিয়ং এ ফিতুর গেন দা উফাভের কাং বরত তাফাতু এ লাভতোগে রাগা লেনতকুং হিত্তকং উফাভের কাং গেনে স্তেরু মিহুঙ্গে মেদুকোন্না একুয়েরিকামা গুলুম্বাদেহি কুরুমাভেস মি বড়

এম্মে রিবেতি নাম ফুড়তাম মিল খুব ডিগিম্বাণী অল্ল হাসে ফাহে এনাম ফুড়তা কুন্তে ব্যামি হুম একলা আগে হাজরত দোয়া কুরাশে আদি একলা আগে নাম ফুড়তা কামেদু হাক্ক মাগুং একি বাবে উড়ে মি হুম তিয়ে ব্যামি হুম দু করলা আসে এউরেন কং উলুনু খান থাকা এউরেন না জজা দেব্বা হুটে

0: তিমন রসকলাঙ্গ আয়ত দৌকুড় মিহু এউরেন্ন নে গে নে গুতুং লসলহং আজাব গে তেরে তিমন রসকলাঙ্গ এউরং গিন্দবা হুসি মে
1: ওয়ামলি লহুম ইন্ন কাইদি মতিন
0: আদি এউরেন্ন তিমন রসকলাঙ্গ লস কুরবমে হাম কশ্বরুং তিমন রসকলাঙ্গ রে বেবুং গদ ফদবেগেম বে
2: দিবেহিএফএম দিবেহীন নায়ক নদী একে মেগাহার্টস
3: আলিনূর